শ্রোতা বন্ধু আপন মানে ভক্তি গীতর কার্যক্রম বন্দনা শুণুচ্ছন্তি আকাশবাণী বারিপদা কেন্দ্রর প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ডে 102.9 মেগাহার্জ যোগে বন্দনার এথরর কণ্ঠশিল্পী ভিকারী বড়।

0: শ্রোতা বন্ধু, এথিলে আজর ভক্তি গীতর কার্যক্রম বন্দনা আকাশবাণী বারিপদা। আমার পরবর্তী কার্যক্রম অনুচিন্তা, পরে পরে শ্রীমদ ভাগবত। আসন্ত শুনিবা আকাশবাণী কটক কেন্দ্রর কিছুক্ষণ মধ্যে।
1: স্নান গুণ্ডিচায়ে বেনি স্বয়ং লীলাজার, পতিত পাবন অর্থে প্রাসাদু বাহার। শ্রীজগন্নাথ মহাপাবনর স্বরূপ। কবি সম্রাট উপেন্দ্র ভঞ্জঙ্ক ভাষার মহাপ্রভু জগন্নাথ হি পতিত পাবন। শ্রীক্ষেত্র মর্ত্যবৈকুণ্ঠ ভক্তি মুক্তি মোক্ষপ্রদ ক্ষেত্র। এঠাকার আরাধ্য দেবতা স্বয়ং পতিত পাবন, তাঙ্ক মন্দিরর পতাকা বি পতিত পাবন। এ ক্ষেত্রকু মধ্যে লোকে কহন্তি পতিত পাবন ক্ষেত্র। যুগে যুগে এই পরম কারুণিক নিজর পতিত পাবন নামকু সার্থক করি আসিছন্তি নানা ভাবরে। উৎকলীয় ধর্মতত্ত্ব অনুসারে শ্রীজগন্নাথ অবতারী। দশ অবতাররে পরমব্রহ্ম জগন্নাথ হি মূল পরম পুরুষ। মৎস্য অবতাররে সে বেদর পাবনকর্তা, কুর্মরে কুর্মনিধি পাবনকারী, বরাহ অবতাররে ধরণীর পাবক, নৃসিংহ অবতাররে ভক্তর পাবক, বামন অবতাররে দৈত্যর পাবনকারী, সেইপরি বৌদ্ধ অবতাররে ধর্ম ও সামাজিকতার পাবনকর্তা এবং কলঙ্কি অবতাররে ম্লেচ্ছমানকু পাবন করিছন্তি। কালে কালে সে পতিতমানক পাবকত্বরে মহিমামণ্ডিত। জনচেতনার আদিমতম উৎসরে পতিত সবর রাজা বিশ্ববসু পূজিত, সে হচ্ছে গণদেবতা। আর্যতর পতিত জাতির উপাস্য দেবতা শ্রীক্ষেত্রকু আসি রত্নবেদী অধিষ্ঠিত হয়ে পরম কারুণিক রূপে পূজা পাইলে। তথাপি রাজা প্রজা ও ভক্ত সন্থঙ্ক দৃষ্টিরে সে পতিত পাবন। গজপতি রাজা পুরুষোত্তম দেব পঞ্চদশ শতকরে তাঙ্ক মুক্তি চিন্তামণি গ্রন্থরে কহি উঠিছন্তি, পতিতানাং পতিতোহম তুমেব পাপহারক, পাবন পুরুষ দেহি নিশ্চলাং ভক্তিমে বিভো। পতিত পাবন প্রভু

ইত্যাদি সাংস্কৃতিক মূল্যবোধ যোগ সিনেমা এবং শিক্ষাক্ষেত্র মাধ্যমে এই ঐতিহাসিক সম্পর্ক অধিক সশক্ত হয়ে পারিছে। সংসদকু দেশের জনসাধারণ স্বাধীনতার অভিভাবক রূপে অভিহিত করা সহ দুই দেশ মধ্যে বৃহৎ সংসদীয় আদান প্রদান উপরে রাষ্ট্রপতি গুরুত্ব আরোপ করেছেন। এক বৃহৎ বিশ্বস্তরীয় সহযোগকে দৃষ্টি রাখি রাষ্ট্রপতি মুর্মু ভারতীয় পারম্পরিক চিন্তাধারা বসুধৈব কুটুম্বকম বা বিশ্ব গোটিয়ে পরিবার আবশ্যকতা উপরে আলোকপাত করেছেন। এই পরিপ্রেক্ষিতে রাষ্ট্রগুলি নিজ নিজ মধ্যে প্রাচীর তোলা পরিবর্তে সেতু গঠন করা উপরে রাষ্ট্রপতি গুরুত্ব আরোপ করেছেন। ব্রিক্স স্বাস্থ্যমন্ত্রী স্তরীয় বৈঠক আজিঠার চণ্ডীগড়ে আরম্ভ হচ্ছে। এই তিনদিনিয়া সম্মেলনে ব্রিক্স সদস্য রাষ্ট্রগুলির স্বাস্থ্যমন্ত্রী এবং বরিষ্ঠ স্বাস্থ্য অধিকারী মানে যোগদে স্বাস্থ্য সুরক্ষা, ডিজিটাল স্বাস্থ্য, মহামারীর মোকাবিলা লাগি প্রস্তুতি এবং উন্নতমানের স্বাস্থ্যসেবা যোগাই দেওয়া দিগরে আপোষ সহযোগকে সুদৃঢ় করা উপরে আলোচনা করবে। কেন্দ্র স্বাস্থ্য সচিব পুণ্যসলিল শ্রীবাস্তব গণমাধ্যমকে এ সম্পর্কে এই সূচনা দিয়েছেন। সে কহিছেন, এই সম্মেলনের বিষয়বস্তু স্বাস্থ্যক্ষেত্রে নবসৃজন, সহযোগ এবং নিরন্তরতা বজায় রাখা দিগরে ভারতের প্রতিশ্রুতিবদ্ধতা এদ্বারা প্রতিফলিত হচ্ছে। এই সম্মেলনী আজিঠার বরিষ্ঠ অধিকারী মানুষ আরম্ভ হব এবং মন্ত্রীস্তরীয় ঘোষণানামা লাগি চিঠা প্রস্তুত করা যাব। আসন্তকালি কেন্দ্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নড্ডাঙ্ক অধ্যক্ষতায় এই মন্ত্রীস্তরীয় বৈঠক অনুষ্ঠিত হব। সেইভাবে আসন্তা শুক্রবার দিন অনুষ্ঠিত হওয়ার থিবা অধিবেশনরে ব্রিক্স দেশগুলিকে ডিজিটাল স্বাস্থ্য ভিত্তিভূমি এবং ভবিষ্যৎ লাগি প্রস্তুত স্বাস্থ্য ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমতার সৎ উপযোগ উপরে আলোচনা করা যাব বলে স্বাস্থ্য সচিব কহিছন্তি। আপন মানে সংবাদ শুনুছন্তি আকাশবাণীরো। বৈদেশিক ব্যাপার মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজিঠার দুইদিনিয়া ফিলিপাইন্স গস্তরে যাবে। এই গস্ত অবসরের ডক্টর জয়শঙ্কর মানিলাঠারে অনুষ্ঠিত হওয়ার আসিয়ান বৈদেশিক মন্ত্রীস্তরীয় বৈঠকে যোগ দেবে। এছাড়া আসিয়ান ভারত পূর্ব এশিয়া সম্মেলনী এবং আসিয়ান আঞ্চলিক বৈঠকে সে অংশগ্রহণ করার কার্যসূচী রয়েছে। এই গস্ত অবসরের ডক্টর জয়শঙ্কর সেঠারে অনুষ্ঠিত হওয়ার ভারত, অস্ট্রেলিয়া, জাপান ও যুক্তরাষ্ট্র আমেরিকার বৈদেশিক মন্ত্রী বৈঠকে যোগ দেবে। এছাড়া বিভিন্ন দেশের তাঁর প্রতিপক্ষ মান সহ ডক্টর জয়শঙ্কর দ্বিপক্ষ আলোচনা করবে। এই গস্ত সম্পর্কে সূচনা দিয়ে বৈদেশিক মন্ত্রণালয় কহিছে, অ্যাক্ট ইস্ট নীতি অধীনে আসিয়ান দেশমান সহ ভারতের সম্পর্ককে অধিক সশক্ত করা দিগরে ডক্টর জয়শঙ্কর এই গস্ত অনেক গুরুত্ব বহন করে। এদ্বারা আসিয়ান ভারত সমন্বিত রণনৈতিক ভাগিদারীকে অধিক সুদৃঢ় করা দিগরে মধ্য ভারতের প্রতিশ্রুতিবদ্ধতা প্রতিফলিত হচ্ছে। 2026 আসিয়ান ভারত সামুদ্রিক সহযোগর বর্ষ ভাবে পালন করা যাচ্ছে বলে মন্ত্রণালয় কহিছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ তামিলনাড়ু গস্ত করবে। উপরাষ্ট্রপতিঙ্কর সচিবালয় পক্ষরু দিয়া সূচনা অনুযায়ী সে এই গস্ত অবসরের কোয়েম্বাটুরস্থিত GKNM নর্সিং মহাবিদ্যালয়ের উদ্ঘাটনী সমারোহে মুখ্য অতিথি রূপে যোগ দেবে। এতদ্ব্যতীত শ্রী রাধাকৃষ্ণন তিরুপুরর অবিনাশীস্থিত লিঙ্গেশ্বর শিবমন্দির যাই পূজার্চনা করার কার্যসূচী রয়েছে। প্রধানমন্ত্রী জনধন যোজনা অধীনে চলিত মাস 1 তারিখ সুদ্ধা দেশব্যাপী 58,63,00,000 জনধন আকাউন্ট খোলা যাইছে। গতকালি রাজ্যসভার এক প্রশ্নর লিখিত উত্তরের অর্থ রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী এই সূচনা দিয়েছেন। সে কহিছেন, 32,68,00,000 আকাউন্ট মহিলা নামে থাকবে। এই যোজনার 3,00,00,000 ঊর্ধ্ব টঙ্কা সঞ্চয় করা যাইছে। 2014 অগস্ট মাসে আর্থিক অন্তর্ভুক্তিকরণ লাগি এই জাতীয় স্তরীয় মিশন আরম্ভ করা যাইথিলা। সেইভাবে প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা যোজনা অধীনে চলিত মাস 1 তারিখ সুদ্ধা 27,84,00,000 পঞ্জীকরণ করা যাইছে। এই যোজনার যেকোন কারণর মৃত্যু হলে হিতাধিকারীকে 2,00,000 টঙ্কা বীমা রাশি উপলব্ধ হব বলে শ্রী চৌধুরী কহিছেন। এতদ্ব্যতীত প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা অধীন 58,78,00,000 পঞ্জীকরণ করা যাইথিবা বেলে 9,29,00,000 হিতাধিকারী অটল পেনশন যোজনার নিজ নাম পঞ্জীকৃত করাইছন্তি বলে অর্থ রাষ্ট্রমন্ত্রী সূচনা দিয়েছন্তি। তৃণমূল স্তরের ডিজিটাল সৃজনকর্তা চিহ্নট ও প্রোৎসাহন উদ্দেশ্যে কেন্দ্র সূচনা ও প্রসারণ মন্ত্রণালয় গতকাল জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জর পাইলট পর্যায়ে আরম্ভ করেছে।
ୱେବ୍ସ ଓଟିଟି ଅନ୍ତର୍ଗତ ମାଇ ୱେବ୍ସ ପ୍ଲାଟଫର୍ମରେ ନିର୍ମିତ ଏହି ଚ୍ୟାଲେଞ୍ଜ ନାଗରିକମାନଙ୍କୁ ସେମାନଙ୍କ ଜିଲ୍ଲାର ଅନନ୍ୟ କାହାଣୀ ଏବଂ ସାଂସ୍କୃତିକ ଐତିହ୍ୟକୁ ପ୍ରଦର୍ଶିତ କରୁଥିବା କ୍ଷୁଦ୍ର ଭିଡ଼ିଓ ତିଆରି

শুনতে সুগমা সঙ্গীত কার্যক্রমের কণ্ঠশিল্পী ধনঞ্জয় শতপথী। আকাশবাণী বারিপদা আমার পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করুছু আকাশবাণী দিল্লি কিছুক্ষণ মধ্যে।

0: আছো না আজ্ঞা?
1: ভালো আছি।
0: মুই বি পড়ে আছে না, টিকে পরিচয় টিকে দে দেমি কি আজ্ঞা?
1: হ্যাঁ, পরিচয় তো দেওয়া পাই পড়িব, যেহেতু শ্রোতা বন্ধু মানে।
0: আজ্ঞা, মুই সুবল কুমার স্যার কহুতিনি, গ্রাম পোস্ট পন্ডি ভাইয়া, বিজয়পুর জেলা বরগড়।
1: কেমিতি অছন্তি সুবল ভাই?
0: মুই বি একদম বিন্দাস মস্ত, একদম বড়িয়া আছে আজ্ঞা।
1: আচ্ছা,
0: আজ্ঞা,
1: আপনার অঞ্চলে বর্ষা ঠিক ভাবে হচ্ছে না? নাই,
0: হ্যাঁ বর্ষা তো মঝিরে বহুত বর্ষা আছে আজ্ঞা, তো এটা 2-3 দিন হলাম বর্ষা নেই হবার।
1: আচ্ছা
0: কালি টিকে ঝিপি ঝাপির বর্ষা হয়েছিল, আর আমার এন গোটে মেগা প্রজেক্ট বলি গোটে আছে আজ্ঞা, সেটা আমার হীরাকুদ রু পানি পাইপ, যেটা ম্যাট ভিজরে পানি পাইপ পোতে আগে প্যান্ট সাপ্লাই করা হয়েছে,
1: আচ্ছা
0: তো সে পানিটা এবে মারি চালিছে, এটা মুই খেতে আসি যা আজ্ঞা, আর মোর বাহাল জমির পাখে থেকে আপনার এটা ফোন লগে যায় আজ্ঞা।
1: আচ্ছা, সে যে পানি আসুচি বিলরে সব জমিরে মড়া চালিছে না কোন?
0: হ্যাঁ যে আজ্ঞা, টিকে প্রবলেম হচ্ছে কেন দিলে বেলা ইয়াদে, এবার আমি ধান মানে বুড়া বুড়ি করছো আমার কাদুয়া করে করি,
1: আচ্ছা
0: তো সে উপরে প্যান যেন মারি চালুছে আজ্ঞা, যেন জায়গা যেন জমি মানে টিকে খালো জমি আছে, জমিরে টিকে প্রভাব পড়ুছে আজ্ঞা।
1: হ্যাঁ, সেটি টিকে অধিক পানি জমা হয়ে যাও।
0: হ্যাঁ অধিক পানি যদি জমি গেলে আজ্ঞা, ধানটা তো পুরা নষ্ট হইবা না।
1: তবে সেই পানি নিষ্কাশন করিয়া পাই সেমতি কিছু ব্যবস্থা নাই?
0: হ্যাঁ নিষ্কাশন করবার লাগে আমি সেটা আমার ড্রেন করিছো আজ্ঞা, ব্যবস্থা করিছো সাইড গেন্দা।
1: আচ্ছা, চাষী ভাই মানক সুবিধা পাই বিলক মড়া চালছি, যেমতি কি সমস্ত
0: আজ্ঞা
1: পানি পাই যাবে প্রথমে, তারপরে কন্ট্রোল করা যাব।
0: হ্যাঁ আজ্ঞা,
1: যে মানে কিন্তু বুনি দিয়ে বা তলি পকাই থিবে তা উপরে প্রভাব পড়িবার সম্ভাবনা আছে নাই?
0: গুড়ে জমি সেমতা হইতে লাগে আমার গুড়ে 60-70 ডিসমিল জমি, ওরা গোটে থর তাকে মু ডবল চাষ করিয়ে পুনি,
1: আচ্ছা
0: মানে পল্লা পকাইছি।
1: হুম হুম, হিড়ো বাড়ো মাড়ি কি চালিছে বুড়ি কি?
0: হ্যাঁ আজ্ঞা, হ্যাঁ
1: আচ্ছা, কুহন্তু তেবে সুবল ভাই কোন শুনেবা আপনাকে হেলো বারিপদ কার্যক্রমরু?
0: আজি সুমা গীতটে আজ্ঞা, যেহেতু আমার রথযাত্রা আমার গাঁরে বি রথযাত্রা আছি,
1: হুম হুম হুম,
0: আর তাঙ্কর উদ্দেশ্যে আজ্ঞা গোটে ওড়িয়া চলচ্চিত্র ভক্তশাল বেগর দিয়ে দেবো আজ্ঞা, তারি বার শপথি অছি বলে তুই এলি জগতরনাথ।
1: আচ্ছা, ভক্তশাল বেগ
0: আজ্ঞা,
1: এই যে গীতটি যেতবে বাজুথিব সেতবে অবশ্য রথ টণা সরি যাইব, কিন্তু মাউসী বাড়ির জগন্নাথ বলরাম মা সুভদ্রা সেটি বিজয় করিথিবে,
0: আজ্ঞা আজ্ঞা,
1: কাহাকে উৎসর্গ করিয়া পাই চান্তি?
0: উৎসর্গ তো প্রথমে করিবি তোতে আজ্ঞা, আপনাকে বহুত দিন পরে কথা, আপনাকে স্পেশাল ডেডিকেট আজ্ঞা,
1: ধন্যবাদ
0: ধন্যবাদ আজ্ঞা। তারপরে শ্রোতা মানকর নাঁ টিকে নেমা, হরেশ কুমার বড়ুয়া, যশবন্ত পায়েক, করণ সানি সাহু, চৈতন্য পটেল, চিত্রসেন শোভন, নাগু পাত্র, লক্ষ্মীনারায়ণ বাঘ, ক্ষমা সাগর সাহু, মনোজ কুমার পটেল, দোল গোবিন্দ মিশ্র, পরমানন্দ কিষাণ, লোকনাথ সাহু, লোকনাথ প্রধান, ভক্তচরণ ভৈ, রায়কান্ত ভৈ, সোন প্রভাকর, দীক্ষা গোপাল, চঙ্কি কুসুম, গীতাঞ্জলি সাহু, সস্মিতা রথ, আর মোর কাকা গুটে অছেন আজ্ঞা, সে রাজমিস্ত্রি কাম করছেন, নীলগিরি সাহু, গাঁ রান, সে কাকা গীতটা বেশি করে স্পেশাল ডেডিকেট আজ্ঞা।
1: ঠিক আছে, তবে আপনার পছন্দের গীত আমি শুনাউছু, ধন্যবাদ
0: ধন্যবাদ আজ্ঞা, রোজা নমস্কার আজ্ঞা,
1: নমস্কার।

0: हेलो।
1: सर नमस्कार,
0: नमस्कार।
1: मैं पुरेंद्र सिंह कहती चाणक्य वाला।
0: अच्छा पुरेंद्र भाई, केमिति अछंती?
1: सर मु भल अछि, आपण केमिति अछंती?
0: मु मध्ये भल अछि। आपणकर एबे कोन सब चालिछि?
1: सर वर्तमान तला पकाइ देछि, तला भी छोट छोट अछि।
0: अच्छा तला केते दिन पकैलेनि आपण?
1: सर 4-5 दिन लागिब।
0: अच्छा तबे छोट छोट अछि, माने
1: आज्ञा
0: से जो गजा करके पकैथिले तला,
1: आज्ञा
0: जेतु वर्षा ठीक भावे होउछि, प्राय पानी मध्ये लागि जाइथिबो,
1: आज्ञा
0: तबे फल करुछन्ति ना नाही?
1: ना सर हेनी से जेतेबेले धान रोइबा सेतेबेले फल करिबा।
0: বর্তমান যদি হল ধরা যাও করি দিয়া যাও, তবে কোন ধান রোয়া পে অসুবিধা হব?
1: না স্যার মাটি গুড়ে টান হয়ে যাবে সেগুলো তো।
0: আচ্ছা সেতু পুনি মাটি টান হয়ে যাও, পুনি হল করিয়া পে পড়িবো নেকি? মাটি বসি যাব, বর্ষা যেহেতু
1: আজ্ঞা
0: হচ্ছে। আচ্ছা পুরেন্দ্র ভাই, তবে কুহন্তু, নিশ্চিত ভাবে আপনার তলি বড়িলা মানে আপন তো ধরা যাও সেতবেলে বর্ষা কমে যাব, তবে কেমতি হল করিবে?
1: বর্ষা কমে গেলে তো হল করিয়ে বলি,
0: হুম,
1: বর্ষা নিহতি দরকার। আর
0: তার বিকল্প কিছু থাই পারে, যেমতি কি কেনাল পানি
1: কেনাল পানি আমার বালকিয়া কেনাল হচ্ছে।
0: উপরমুণ্ডরে বর্ষা মধ্যে হয়েছে নাই কি?
1: হ্যাঁ হয়েছে বর্ষা।
0: আচ্ছা কুহন্তু তবে পুরেন্দ্র ভাই, কোন শুনেবা হলো বারিপদা কার্যক্রম রু?
1: আজি শনিবার আগরে অছি বড়িয়া ভাই
0: ও সুভদ্রা কান্দনা রে নাকি?
1: হ্যাঁ এই গীতটা আছে
0: জগাবলি আছে,
1: জগাবলি শুনে দে।
0: এই গীতটি কাহাকে উৎসর্গ করিয়া পাই চাহান্তি? সুভদ্রা কান্দনা রে
1: আপনার আকাশবাণী বারিপুর শুনে সমস্ত ভাই ও ভী মান রাসামল সিং, মহেন্দ্র সিং, রঞ্জিত নায়ক, দীনবন্ধু নায়ক, প্রশান্ত নায়ক, এতকি।
0: ঠিক আছে, তবে আপনার পছন্দর গীত আমি শুনেছু পুরেন্দ্র ভাই, ধন্যবাদ।
1: আজ্ঞা নমস্কার।
0: নমস্কার।

0: আকাশবাণী বারিপাদা স্টুডিও কোটির সময় বর্তমান সকাল 9টা।
1: মোনালি ঠাকুর আর মিদ রোজ কি আওয়াজ মে কুমার কি রচনা মিদ রোজ কা সঙ্গীত।

শ্রোতা বন্ধু, এতবেল যাই কার্যক্রম রিলে করে প্রচার করলু বিবিধ ভারতী বিজ্ঞাপন প্রসারণ সেবা দিল্লি আকাশবাণী বারিপদা স্টুডিও ঘটে সময় বর্তমান মধ্যাহ্ন 12টা প্রচার করুছু দশকাঠিয়া গীত পরিবেশন করুছন্তি শিল্পী কৃষ্ণচন্দ্র মহান্তি এবং সাথী কলাকার মানে।

0: হইদেহে গোপাল
1: আজ্ঞা
0: সে দীনবন্ধু
1: আচ্ছা
0: আর তত্রায়ণ
1: হ্যাঁ
0: অশরণ শরণ প্রভু জনার্দন
1: আচ্ছা আচ্ছা
0: ভক্তর দুঃখ কু হরণ করিয়া পাই
1: হ্যাঁ
0: দুঃখ নির্যাতনা মাড় গাড়ি সবু কিছু সহি মধ্যে এ থরের তাঙ্কর অবতীর্ণ হই থাকে
1: আচ্ছা আচ্ছা
0: ধর্ম সঙ্গে অধর্মর নহিলে বিবাদ কেবে বি নহিব অধর্মর শিরচ্ছেদ
1: আচ্ছা আচ্ছা
0: ধর্ম কু সংস্থাপনা করিয়া পাই বিভিন্ন রূপ নেই কি এ ধরাধামরে অবতীর্ণ হই থান্তি আর তত্রায়ণ অশরণ শরণ প্রভু জনার্দন
1: আচ্ছা
0: নমো

0: শ্রোতা বন্ধু, আমি পৌঁছে যাই ব্রহ্মপুরে থিবা গভর্নমেন্ট কুইন মিশন হাইস্কুলে। চলন্তু সেঠারে কেউভাবে বৃক্ষরোপণ কার্যক্রম করুছন্তি জানিবা। স্যার নমস্কার।
1: নমস্কার
0: স্যার, আপনার পরিচয় কইলে?
1: মু হরেকৃষ্ণ পণ্ডা, এই বিদ্যালয়ের অবসর নেইছি। গঞ্জাম জেলার ওইএস অফিসর ভাবে কার্য করুথিলি, তিনি বর্ষ হল অবসর গ্রহণ করছি।
0: আজ্ঞা, অবসর পরে মধ্যে আপনার এটি কার্য করুছন্তি। আমি যে দেখুছু বৃক্ষরোপণ বর্তমান করুছন্তি, আপনার সহিত পিলা মানে বি অছন্তি, আর আপনার সহকর্মী মানে বি অছন্তি। তো আজি কোন কোন সব বৃক্ষরোপণ করিছন্তি?
1: আজি আমি সাধারণত যে গছ শীঘ্র বড়িব ছাই দেব সেইভাবে গছ, তা সহিত কিছু ফল গছ বি লগাইছু, যেমিতি আম্ব গছ, পণস গছ, তা সহিত বেল গছ এবং অন্যান্য গছ বি লগাউছু।
0: এই সব গছ কোঠু আনিলে?
1: আমি জঙ্গল বিভাগ রু অনুরোধ করি আনিছু।
0: জুলাই মাসের এবে আরম্ভ করেছেন না, আগুর লগাইছিলে?
1: সাধারণত জুলাই এক রু সাত হচ্ছে বনীকরণ সপ্তাহ, সেই অবসরে আমি কার্য আরম্ভ করছু। এবং সপ্তাহ সরিলা পরে মধ্যে যে বর্ষা দিন রয়েছে, তেণু যেটি খালি জায়গা অছি সেইটি বি গছ লগাইবা পাই দেখু।
0: আপনা স্কুল ছড়া আউ বাহারে কোটি কোটি গছ লগাইবা পাই যোজনা করছেন?
1: আমি সাধারণত বিদ্যালয়ে যে জায়গা খালি পড়িছি খেল পড়িয়ার পার্শ্ব মানকরে গছ হলে ছাই হব, তা সহিত পিলা মানে উপকৃত হবে। এবং বাহারে মধ্যে যেটি জায়গা রহুছি হত্তা বাহারে মধ্যে যদি খালি জায়গা অছি এবং আম পিলা মানে দায়িত্ব নেই পারিবে অন্তত গছটা বঞ্চিবা পাই, সেইভাবে জায়গা বাছিকি লগাউছু। আমি কুইন মিশন হাইস্কুল ছড়া বি বিনায়ক আচার্য হাইস্কুলে গছ লগাউছু, তা সহিত কেসি হাইস্কুলে মধ্যে গছ লগাইছু, এবং এই খলিকোট এবং পুরুষোত্তমপুর ব্লকর বিভিন্ন বিদ্যালয়ে বি গছ লগাইছু, বিদ্যালয় হত্তা বাহার পটে বি গছ লগাইছু।
0: তো পণ্ডা বাবু, আপনার গোটে বহুত মানে বড় কথা গোটে কহিলে, যে যেমতি কহুতলে পিলা মানে দায়িত্ব নেলা ভুলিয়া জায়গায় আপনার লগাউছন্তি, তো পিলা মানে যেটিকি পৌঁছি পারিবে আর সেমানে দেখা রক্ষা করে পারিবে, তো সেমানকু আপন কোন মানে কহিকি প্রোৎসাহন দৌছন্তি আর সেমানকু কোন প্রেরণা দৌছন্তি?
1: বৃক্ষর উপকারিতা সেমানকু বুঝাইবাকু পড়ুছি। গছ কোন পাই দরকার, গছ কেমিতি পরিবেশ সংরক্ষণের সাহায্য করে, গছ কেমিতি অম্লজান বৃদ্ধিরে সহায়ক হুয়ে, অঙ্গারকাম্ল কেমিতি গছ দ্বারা অবশোষিত হুয়ে, তা সহিত গছ কেমিতি তাপমাত্রাকু কমেবারে সাহায্য করে, জল সংরক্ষণের সাহায্য করে, মৃত্তিকা সংরক্ষণের সাহায্য করে, এসব বুঝাই পিলামানকু প্রেরণা দৌছু যে কেমিতি সেমানে গছ পাই আকৃষ্ট হবে, গছ লগাইলে সেমানকর ভবিষ্যৎ সুরক্ষিত হব, সেইথিপাই সেমানে উৎসাহিত বি হউছন্তি। তা সহিত সেমানকু বি আমি দায়িত্ব দৌছু যে যেটি অধিক গছ লগা হচ্ছে গোটিয়ে গছকু দু তিনজন পিলাঙ্কু দায়িত্ব দৌছু, যেটি কম গছ লগা হচ্ছে গোটে গছরে মধ্যে সাত আট জন পিলাঙ্কু দায়িত্ব দৌছু, সেমানে তার বাড় দেবে এবং তাকু দায়িত্ব নেবে, জল দেবে। মুখ্যত জলটার আবশ্যকতা যেতবে বর্ষা ন হুয়ে, গোটে বর্ষ দুই বর্ষ যদি পারে দিয়া হব গছ বড় হয়ে যাচ্ছে।
0: আচ্ছা পণ্ডা বাবু, আপনার এটা তো বৃক্ষরোপণ সম্পর্কে কহিলে, আমি শুনবাকে পাইলু যে আপনার স্বচ্ছতা কার্যক্রম মধ্য করুছন্তি, আর বহুত দিন ধরে যেহেতু আপনার এ স্কুলে প্রধান শিক্ষক ভাবে কাম করুলে, আর বর্তমান তো অবসর নেই সারিছন্তি, তাপরে আমার যে ওড়িশা শিক্ষা সেবার মধ্য

শ্রোতা বন্ধু, আপনমানে শুনুথিলে কার্যক্রম চাষবাস। কার্যক্রমটিকে প্রযোজনা করুলে নাগভূষণ মাঝি, উপস্থাপনায় প্রদ্যুম্ন কুমার মহাপাত্র, সত্যানন্দ সেজপড়া এবং শুভেন্দু কুমার বেহেরা। আকাশবাণী বারিপদা, আসন্তু শুণবা অনুরোধে ওড়িয়া কথাচিত্র গীত, কথাচিত্র আরতি, কণ্ঠশিল্পী অনুরাধা পোড়ওয়াল।

শ্রোতা বন্ধু, আপনমানে শুনুথিলে এই আম সংসার কথা চিত্র গীতটি। কণ্ঠদান করেছিলেন অক্ষয় মহান্তি এবং হৈমন্তী শুক্লা। পরবর্তী কথা চিত্র, আকাশকু কি রঙ্গ রাঙ্গিলা, কণ্ঠশিল্পী অভিজিৎ।

পরাধীন প্রজাবৎসল মহাজ্ঞানী মহাপণ্ডিত মহাবীর দয়ার অবতার করুণার সাগর মহারাজা কাঞ্চি নরপতি রাজদরবার।

0: কিন্তু রত্নমুদি নিমিত্ত ইয়ে মোর যথেষ্ট প্রতিদান বলে মনে হয়ে নাই। আউ কিছু মাগ যুবক মাগ।
1: এ দাস অনুদাস প্রতি হিতে যদি অনুগ্রহ তেবে যথা সময়ের মোর প্রার্থনা নিবেদন করিবি মণিমা।
0: উত্তম, সেথিলাগি গজপতি তোম নিকটে সত্যবদ্ধ, আজ ঠারু তুমি মোর পার্শ্বচর।
1: জগন্নাথ আশীর্বাদ করন্তু এ দাস যেপরি গজপতিঙ্কর বিশ্বাসের উপযুক্ত হুই।
0: হ্যাঁ, এ পর্যন্ত তোমার নাম জাঁপারি না যে
1: নাম পদ্মসিংহ।
0: পদ্মসিংহ, পদ্ম, পদ্ম সুন্দর, অতি সুন্দর, অতি সুন্দর।
2: মণিমাঙ্কর জয় হেউ।
0: কে বক্সি মহাশয়, আসন্তু, সম্বাদ কোণ
2: ছামুরে কিছু জনাইবাকু থিলা যে।
0: ও পদ্ম, তুমি কিছু কোণ পাই পার্শ্ব কক্ষরে
1: আসুচি মহারাজ।
0: এথরক কোন্তু বক্সি মহাশয়,
2: কাঞ্চি অভিযান লাগি সমস্ত ব্যবস্থা প্রস্তুত হয়েছে মণিমা। জ্যোতিষ রত্নে লগ্ন স্থির করে কহিছন্তি আসন্তা মঙ্গল রাতি বুধ পাহান্তিরে দুর্গা মাধবঙ্ক দর্শন বড়াই মণিমা যুদ্ধযাত্রা করিবা পাই সর্বশুভ।
0: কিন্তু কাঞ্চি বিপক্ষরে এথরর অভিযান এক চণ্ডাড়ার অভিযান বলে আপনকর স্মরণ অছি তো বক্সি মহাশয়?
2: হ্যাঁ মণিমা, এ অভিযান কাঞ্চি রাজজমা পদ্মাবতীঙ্কু লাভাসারে নুহে, এহা জগন্নাথঙ্ক সেবকর অভিযান। উৎকলর সিংহাসন চণ্ডাড়ার নুহে দেবতার, এই প্রমাণ আমার লক্ষ্য। চণ্ডাড়ার অপমান ছামুঙ্কর নুহে, রাজার নুহে কি প্রজার নুহে, এ অপমান নীলকন্দর বিহারী জগন্নাথঙ্কর। আজ গজপতি বাহিনী এ অপমানর উত্তর দেবাকু কিভাবে প্রস্তুত হয়েছে তা চক্রতীর্থর সৈন্য সমাবেশ দেখলে মণিমা সহজে অনুমান করিপারিবে।
0: সাধু বক্সি, সাধু, সাধু।
2: এই তো বিজয় সিন্দুর ও আজ্ঞামাড়াঘিনী বড় পণ্ডা আসলে।
3: মণিমা পূজা আজ নির্বিঘ্নরে বড়িছি মণিমা, দেবী বিমলা সুপ্রসন্না, বিজয় সিন্দুর আর আজ্ঞামাড় খেলা হো মণিমা।
0: দিয়ন্তু বড় পণ্ডা, বিমলাঙ্কর আজ্ঞামাল মো গলার পিন্ধাই দেই মথারে মোর বিজয় সিন্দুরর টিকা লগাই দিয়ন্তু।
3: মা গজপতি সিংহাসন র মহত্তরাত্মা,
4: জয় গড়িয়ার ভুজ মো গরু জগন্নাথঙ্কর, জয় বীরশ্রী গজপতি গণেশ্বর, নবকোটি কন্যাটা উৎকল বর্গাধীশ্বর, শ্রী শ্রী শ্রী পুরুষোত্তম দেবঙ্কর।
0: জয়ধ্বনি ইয়ে তুর্যনাদ,
2: রথিপুর গড়নায়ক আ মেদিনীপুর পাইক মানে পৌঁছি পারি নথিলে, সম্ভবত দর্শন লাগি সিংহদ্বারের অপেক্ষা করুছন্তি।
4: জয় বীর শ্রী গজপতি গণেশ্বর, নবকোটি।

0: সবু অপদার্থ সবু পল পল হয়ে মণিমা মণিমা হোথিবে আউ মণিমা যদি ঠিকনা বেড়ে কিছু গোটায় পরামর্শ চাহিবে তবে সমস্তে মুখ পালটি যাবে আ করি উপরক চাহিবে না দেখুছি এমানে মতে পাগল করে দেবে
1: কাঞ্চি নরপতিঙ্কর জয় হউ
0: কে রাজগুরু আপনে ছিড়াটা হয়ে রহিলে কোন কহন্তু কোন কইবে
1: ছামুর ডাকরা যাইথিলা সেইথি পাই
0: ডাকরা যাইথিলা কেতবেলে কে খবর দেলা
1: দুয়ারি যাই কহিলা ছামু মতে গণপতি মন্দিররে
0: ও হা হা খুব জরুরি কথা গণপতিঙ্কর মাজনা হইছি
1: হইছি মণিমা
0: তাহলে এক সহস্র খসা লড়ু শয়ে আঠ নড়িয়া আউ প্রতিদিন ব্রাহ্মণ ভোজন
1: কোন আজিঠারু আরম্ভ হব
0: হ্যাঁ এই ক্ষণি
1: এ ব্যবস্থা কতদিন পর্যন্ত চালিও মণিমা
0: তার কোন কিছু ঠিকনা আছে আজি তো সংবাদ পাইলি উৎকল বাহিনী পুড়ি লড়িবাকু আসছি এথরক কুয়াড়ে সে চণ্ডালটা নিজে আসুছি
2: যুদ্ধ তাহলে কোন পুড়ি হব বাবা
0: হেউ সেথিলাগি মু কোন ভয় করে মা পদ্মাবতী আসু সে চণ্ডাল এথরক কাঞ্চি গণপতি মোর চির সহায় বলি সে কোন জানি নাই কাঞ্চির বল বিক্রম থরে তো সে জানি যাইছি এথরক তাকে বন্দী করি মু যদি তা

0: বাহ, চমৎকার, তুমি সুন্দর গাইপারছ তো মায়া?
1: নাই মণিমা,
0: কাঞ্চি রাজ্যর বাসন্তী সন্ধ্যা, সুকুমার চন্দ্রমা, বন বিহঙ্গমর কাকলি, কাবেরী কূলর কৃষ্ণ সার, আউ কাঞ্চির সঙ্গীত মূর্ছনা, সবু কোন সুন্দর আউ মাদক ভরা। কোন করছল মায়া? আরে আরে আরে, পছর কোন লুচাই ধরছ?
1: ক্ষমা করিবে মহারাজ, মহারাণীঙ্ক চিত্রপটকু।
0: মহারাণী? না না।
1: কোন হলা মহারাজ? শ্রীহস্তর ফুলমালটি খসি পড়ি।
0: উঠাও নেই মায়া, উঠাও নেই, ধুলিরে পড়িওক যাহার জন্ম তাকে উঠাই।
1: কোন হলা মহারাজ, হঠাৎ আপনঙ্কর
0: কারণ জানিবা পূর্বর সে চিত্রপট উপরে আগ গোটায় যবনিকা পকাই দিও মায়া, যবনিকা পকাই দিও।
1: পকাই দুছি মহারাজ। মহারাজ,
0: রাজা দেশ পালন করিবার ধন্যবাদ জনাউছি মায়া, এথরক গোটে অনুরোধ রক্ষা করিপারিব মায়া?
1: আবেশ করন্তু মহারাজ।
2: মহামহিম সম্রাটঙ্কর জয় হেউ।
0: যুবরাজ বিজয় চন্দ্রাক্ষ সম্বাদ কন?
2: একান্তরে জনাইবি।
0: মায়া, কিছুক্ষণ পাই তুমি ভিতর কক্ষরে
1: আসুছি মহারাজ।
0: বসন্ত যুবরাজ, মনে হুয়ে আপন খুব চিন্তিত।
2: হ মহারাজ, চরমুখরু যেউ দুসম্বাদ শুনিলি তাহা কোন।

0: ముదిలొస్తే ఆ విలంబం కైకి ఠాకూర మనంకర పొండి విజయ సొల్లని చెరా పోరా కొలపరా అవరి కెత్తెనితి
1: సబు చికన అసి వడపనే మణిమా ఖాలి చందన ఆ సుపర్ణ సంభాషిని గ్రహణ కలే చెరా పార నితి వడివ
0: ఏయ్ తో మణిమా నిజే విజయ హలని
2: హరి ఓల
3: আজি পবিত্র শ্রীগুণ্ডিচারে যাত্রী ভিড়ে বড় দাণ্ড উছুড়ি পড়ুছে সরিষটায় পকাইবাক স্থান নাই তিন রথরে তিন ঠাকুর মানে কেড়ে সুন্দর দেখা যাচ্ছে প্রভু প্রভু এ নেত্র মোর পবিত্র হেলা প্রভু পবিত্র হেলা মায়া নন্দীঘোষ রথ আড়ু মণিমা অগ্রসর হচ্ছে এই এই সে সুবর্ণ সুযোগ মা পদ্মাবতী আস আস মো সাথী গজপতি মহারাজাঙ্কর জয় হেউ
4: কিয়ে মা মন্ত্রী
3: হ্যাঁ মণিমা সাথিরে মোর কাঞ্চি রাজজেমা পদ্মাবতী আউ তাঙ্কর প্রিয় সখী মায়াবতী মধ্যে আসিছন্তি
4: কিন্তু সেমানে এঠারে কাহিকি